0: এবং খুচরা বিক্রয় কেন্দ্রগুলিকরে ইউরিয়া, ডিএপি, এমওপি সমেত সমস্ত প্রকার সার পর্যাপ্ত পরিমাণে মজুদ রয়েছে। রাজ্যে সারর কৌণসি অভাব না, তেণু অযথা ভয়ভীত নহই কিংবা আগুয়া অধিক সার মজুদ নকরি কেবল ফসলর বর্তমান আবশ্যকতা অনুযায়ী সার ক্রয় করন্তু। এথিপাই নিজ আধার কার্ড দেখাই পিওএস মেসিন মাধ্যমে সরকারি ধার্য মূল্যরে সার ক্রয় করন্তু এবং নিশ্চিত ভাবে রসিদ সংগ্রহ করন্তু। গুজবরে বিশ্বাস করন্তু নাহি, সার কলাবজারিকু রোকন্তু, মা মাটির সুরক্ষা পাই জৈবিক সার প্রয়োগ করিবা পাই ভুলন্তু নাহি। কৃষি ও কৃষক সশক্তিকরণ বিভাগ, ওড়িশা সরকার।
1: এথরে শুনন্তু শিবা ও সাধনাক কণ্ঠরে কথা দেইথিলে মাকো। এই কথাচিত্রটি শেষানন্দ দাস কানুরগঙ্গ গীত রচনার সঙ্গীত দিয়েছেন কৃষ্ণচন্দ্র।

আকাশবাণী ভবানীপাটনা, সময় বর্তমান দিন 11:10। চলিত অধিবেশনকে শেষ করা পূর্ব শ্রোতাবন্ধু জানি রাখত, আজ দ্বিতীয় অধিবেশনের আম কেন্দ্রর প্রচারিত হওয়ার কার্যক্রম সম্পর্কে সূচনা। দিন 12টায় প্রচার করব লোকগীত ক্রমে পালা।

পণ্ডিত আম রাজ্য হল ভারতবর্ষ কার্যকূল সম্ভূত আমি হচ্ছি হিন্দু হিন্দু মানুষ আমার গ্রন্থ গীতা পূজা ধর্মকর্ম হি নাম সংকীর্তন হি মূল পিঠে হচ্ছি এণু সেই ধর্মকে রক্ষা করি লক্ষ্য দিয়ে আমি আজ করা কোণ সেই হিন্দু ধর্মর গ্রন্থ কিছু আরম্ভ করা লেখিলে আগে সজিলি গঙ্গাধর মিহির এই বিরা।

0: পিচি কমল চম্পা মাধবী মলি
1: মাধবী মলি মাধবী মলি মাধবী মলি
0: নাহি তো কাহারি মাধুরী এহি কুসুম ভলি
1: কুসুম ভলি কুসুম ভলি কুসুম ভলি
0: ভ্রমী অছি কাচ চম্পক নব
1: বকুল বনে বকুল বনে বকুল বনে বকুল বনে
0: তাঙ্কু অবা আনি তুলিবি ইহা সঙ্গে কেশনে
1: সঙ্গে কেশনে সঙ্গে কেশনে কেউ কেশনে
0: বলা পশে।

ডাকি কহিলে বাকে ডাকি কহিলে বাকে রে মিশাই মধু যে রে মিশাই ভাদ মিশাই মধু

গলে চলে যা না গলে বিপদ বিপদ চষক ধর আই সরিন্দ্রী চালি গলে হজুরে কৃষকর বাসঘর কু হা কন যেতে যাই প্রবেশ করছেন হা কন

শ্রোতা বন্ধু, এবে আমি আসিবা আজির দিনের আউ জনে বিশেষ ব্যক্তিত্ব নিকটক, যাহা জীবন হেউছি সাহস, ধৈর্য ও অদম্য ইচ্ছা শক্তির এক উদাহরণ। আজ হেউছি সেপ্টেম্বর 30 তারিখ। এই দিন ভারতীয় প্যারা আথলিট দীপা মল্লিক জন্মদিন। 1970 জন্মগ্রহণ করিথিবা দীপা মল্লিক প্যারা আথলেটিক্স রে ভারত পাই এক ঐতিহাসিক অধ্যায় লিখিছন্তি। 2016 রিও প্যারালিম্পিক্স রে মহিলা শর্টফুট F53 বর্গরে সে রৌপ্য পদক জিতিলে। এই পদক তাঙ্কু প্যারালিম্পিক্স রে পদক জিতিথিবা প্রথম ভারতীয় মহিলা ভাবে ইতিহাসরে স্থান দেইথিলা। কিন্তু তাঙ্কর কাহিনী কেবল এক রৌপ্য পদকর কাহিনী নুহে, এহা হেউছি অসুবিধাকু নিজ জীবনর শেষ অধ্যায় ভাবে গ্রহণ নকরি সেই অসুবিধাকু অতিক্রম

এফএম মাধ্যমে 100.3 মেগাহর্স যোগে বা নিউজ অন এআইআর এপ মাধ্যমে আম আকাশবাণী ভবানীপাটনা টিউন কর। প্রত্যেক দিন সকাল 10:10 রু 11:10 যায় স্থানীয় খবর আনপসন্দর গীতক নিয়ে কার্যক্রম খোল।

0: ए ভাই ওয়াসু
1: মকারু দাদা জোহার জোহার
0: ছেলে রে ভাই জোহার জোহার জোহার জোহার ভাই রে
1: দাদা
0: বড়া দিন গলা কে তোর সঙ্গে ভেট পড়লা কেন বলছি
1: হয় দাদা দেখুছ তো চাষবাসর কথা
0: ওই
1: আর যেন তোড়ে এবে কিরা মকরা মারি আসুছে পূর্তি ধ্বংস হয়ে যাবা কেন বলবু
0: কাঁ করবু রে ভাই যেতকি চড়ক তো চাষির মুড়ে আর
1: সৎ কথা দাদা দেখ কেনে নেই কেনে থিসন এই কিরা মকরা মনে আর যেতে বেলে চাষ গোটে আরম হয়ে যাচ্ছে ঠুড়ুং
0: ঠুড়ুং তার সঙ্গে পাইন বর্ষা যাহা হইরাণ করারে ভয় হেদে আগে আর খেটবা না বলুছ
1: সত কথা দাদা কপা গুটে দেখ এবে কেনতা বল মনে জুরি জুরে আসুছে বল গুটে ফুটাফুটি হেবার বলিয়া বিহি আইলা না আর এই বেলকে যদি এনতা চালবা বলে এটা তো পটপটা
0: গোলা তার সঙ্গে আর দেখে দেখ মুই ধান এগরে করি রে ভয় সে শির পদ্ধতি করছি বইলি গাড়ি না লগালি যেন খরচা পাতি তিয়ার হলা হাই হলা হো
1: হয় হয় হয়
0: ঠিক হেসি না বয়লা করে ভাই যেতকি কিরা পুকুরা লাগুছে যাহা ও সব কষাতে মানবার নেই না জানলু কিনে
1: যে দাদা ই দেখুছো কি ধান পত্র মনে লাল লাল হি করি
0: ওই
1: পুরা মরি গলা ভলিয়া বি দিছুছে কেতে জাগা নে আর জেনটা মনে খনে হেন্তি হিতলা বলনু টোন বাটে গলাকে কৃষি অফিসার টিকে সামলি আর কাঁ কাঁ ওষুধ পত্র লাগবা বলি বুঝা বুঝি বি কলি আর আনি করি জানতা খনে মারলি দাদা এবে খনে থেবিছি
0: সুরে অছি
1: হয় হয়
0: যে গুটে কথা ভাই
1: দাদা
0: আগ তো কেনতা কিরা পুতুঙ্গা নেই লাগুথে
1: হয় হয় হয় হয়
0: দেশিয়া ধান করুথিলু
1: হয়
0: হ্যাঁ
1: হয়
0: চুল মুঠে হাই করে খৌথিলু
1: হয়
0: আর ই জঞ্জাল নেই থাই
1: নেই থাই মাতর উৎপাদন উৎপাদন বলি করি যেতে ওইতকা জিনিস সার ওষুধ পত্র লগালু
0: ওই
1: কিরা মকরা বি বড়ুছে
0: বড়ুছে যে ভাই উৎপাদন তো বড়া ভাগে
1: পড়বা
0: যে প্রকারে লোক সংখ্যা বড়লু খানা তো দরকার পড়বারে ভাই
1: হয় দাদা
0: মাত্র গোটে কথা ভাই জৈবিক কৃষি যদি নেই করমা ই কিরা পুতুঙ্গা এন্তা হইরাণ করুথিবে
1: তিয়ার কথা গোটে কইলু দাদা
0: ওই
1: ই যে জৈবিক কৃষির কথা
0: ওই
1: তুই তো টিকে আগুয়া চাষি
0: ওই
1: সব কথা বুঝা বুঝি করছু
0: ওই
1: আর চাষবাস করছু
0: ওই
1: যে জৈবিক কৃষি যেন বইলু
0: ওই
1: এনে কেনতা কেনতার করবারটা যে
0: কেনতা হালা বলে দেখ ভাই আগো দেখ আমি গোবর খত দৌলু
1: হয়
0: ছেলেণী দৌলু নাহলে পতর পুতরাকে বলছু খত গদানে তাকে কুহে করি দিয়া দি করুলু
1: সত কথা দাদা
0: মাতর এবে যেন প্রকারে সরকারি সার ভাইরে বস্তা বস্তা ঢাললু ই সমস্যা খেটলা
1: হয়
0: তো এবে আমার বিশেষজ্ঞ আজ্ঞা মানে কৌছন হো সরকারি সার বি ব্যবহার কর মাত্র মাত্রা দেখি করি কর
1: সত কথা দাদা সব জিনিস গুটে মাত্রা আছে
0: আছে আছে
1: এটা জল বহুলে সৃষ্টি নাশ আর জল বিহুনে সৃষ্টি নাশ বলছো হেনতা ই সার আর অশোক সার কথা বি হেনতা
0: হেনতা
1: তো দাদা আমি জাগতিয়ার হেমা আর যেনতা করি ই যে জৈবিক কৃষির কথা তুই কইলু এটার মাত্রা যদি বড়াই পারমা আর ই যে রাসায়নিক সার মনকর মাত্রা যদি টিকে ঠিক মাত্রাকে আনি পারমা বলে সব তিয়ার হবা
0: তিয়ার হবা ভাই
1: দাদা
0: তিয়ার বয়লাকে তিয়ার গানা গুলো শুনালে হায় লাগতা বলুছে
1: তো দাদা এতে আমার শিল্পী দাদা মানে খেটলে না গানা বাজনা পয়লা শুনি দৌ
0: হই
1: পছে বাকি কথাবার্তা